আজ রবিবার, চৌঠা শ্রাবণ 1948 শকাব্দ, 26শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 9ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:06 হয়ে 7 সেকেন্ডে, সূর্যাস্ত

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 8 সেকেন্ড।

0: Transition and New and Renewable Energy. President Draupadi Murmu has accepted the resignation of Dharmendra Pradhan from the Union Council of Ministers with immediate effect. The government will introduce the Public Examinations Prevention of Unfair Means Amendment Bill 2026 in the Lok Sabha tomorrow. The bill is listed in the business of the House for Monday. The bill seeks to amend the Public Examinations Prevention of Unfair Means Act 2024. It will be introduced by Union Minister Dr. Jitendra Singh. On Friday, the Union Cabinet had approved a draft bill to set up fast-track courts and to ensure stricter punishment in cases of paper leaks and exam malpractices. Prime Minister Narendra Modi will share his thoughts with the people of the country and abroad in the Mann Ki Baat program on Akashvani at 11 a.m. today. It will be the 136th episode of the monthly radio program. The program will be broadcast across the entire Akashvani and Doordarshan network, the AIR News website and the News on AIR mobile app. It will also be live streamed on the YouTube channels of AIR News, DD News, the Prime Minister's Office and the Ministry of Information and Broadcasting. Akashvani will broadcast the program in regional languages immediately after the Hindi broadcast. Prime Minister Modi will interact with participants of the Viksit Vibrant Village Program 2026 via video conferencing this evening. Over 400 youth participants representing every state and union territory will interact with the Prime Minister. The Viksit Vibrant Village Program 2026 was organized in two phases from 4th to 30th of last month, covering 74 vibrant villages across Ladakh, Himachal Pradesh and Uttarakhand. The participants were selected through a nationwide online quiz competition that witnessed participation from more than 3 lakh youth. As part of the program, participants lived with local communities and undertook activities such as Swachhta drives, awareness campaigns on government schemes, Yuva Sammelans, cultural exchange programs, tree plantation drives, mini model panchayat simulations, interactions with local artisans and visits to institutions of strategic importance. President Draupadi Murmu returned to New Delhi this morning after concluding her state visit to Moldova, North Macedonia and Romania. During the visit, the President held high-level engagements aimed at strengthening India's strategic partnerships with the three European countries. The President also received honorary recognition from the Bucharest University of Economic Studies in Romania, reflecting the growing academic and people-to-people ties between India and Romania. And in squash, top seed Anahat Singh has scripted history by becoming the first Indian to clinch the World Junior Championships. Anahat defeated Egypt's Rukhaya Salim 3-0 in the girls' singles final of the World Junior Championships at Niagara-on-the-Lake, Canada. Union Minister Mansukh Mandaviya congratulated Anahat Singh after winning the title. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আপনাদের জানিয়ে দিই আজকের সঞ্জয়িতা এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। 6:35 রামচরিতমানস শুনবেন 183তম পর্ব। 6:45 ভক্তিগীতি শিল্পী সত্যশুভ সরকার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্রীপর্ণা পাল। এই অনুষ্ঠানে শুনবেন প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা নিয়ে কিছু কথা। 8:30 বাংলায় হিন্দি শিক্ষার আসর উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 9:00 রাগ প্রধান গান শিল্পী তানিয়া পালোধি। 9:20 শ্যামা সঙ্গীত শিল্পী সুনন্দা দাস। 9:40 রসধারা উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর ওড়িয়া গান শোনা যাবে এই অনুষ্ঠানে। 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্বের সরাসরি সম্প্রচার। সরাসরি সম্প্রচারের পরেই শুনবেন বাংলা তর্জমা। 11:12 সুরভি উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কালিং অল।

উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। এই অনুষ্ঠানে শুনবেন পিটার গোমসের বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। দুপুর 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর এবং দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সুপ্রিয়া দে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি শিল্পী সত্য শুভ সরকার, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, সন্ধ্যে 7:10 আধুনিক গান শিল্পী স্বাগতা ভট্টাচার্য, সন্ধ্যে 7:30 প্রীতি মুরারকার উপস্থাপনায় দর্পণ, রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 136 পর্বের বাংলা তর্জমা শুনবেন, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট, রাত 9:30 রেডিওস্কোপ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইস আ সং উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনবেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ বলবেন ডক্টর মণিদীপ্ত সাহা, 6:40 আপনার স্বাস্থ্য রক্তে সুগার ও হৃদরোগ এই নিয়ে বলবেন ডাক্তার মৈনাক মুখোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকী হৈবন্তী দে ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, রাত 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ শুনবেন দ্বিতীয় পর্ব প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাত 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় হৈমন্তী দে, 10:30 গানের ভেলা উপস্থাপনায় সুদীপ্তা ভাদুড়ী, বেলা 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 136 পর্বের সরাসরি সম্প্রচার, সরাসরি সম্প্রচারের পরেই মন কি বাতের বাংলা ও সাঁওতালি ভাষায় তর্জমা শুনবেন, বেলা 12:33 গল্প দাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, দুপুর 1:45 দ্বিজেন্দ্র গীতি ও অতুল প্রসাদের গান, দুটোয় অনুরোধের আসর শিল্পী শুনবেন বাংলা আধুনিক গান, 2:30 বাংলা নাটক তস্কর রচনা বালজাক নাট্যরূপান্তর অনিল দাশগুপ্ত প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়, 5:30 যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও অস্মিতা রায়, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 বিচিত্র অনুষ্ঠান, প্রথমে কার্গিল ভারতীয় সেনার এক গৌরবময় অধ্যায় এই নিয়ে অবসরপ্রাপ্ত কার্গিল যোদ্ধা সাবমেজর নরেশচন্দ্র দাসের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক, তারপর বাস্তুতন্ত্র রক্ষায় ম্যানগ্রোভ সংরক্ষণের গুরুত্ব নিয়ে নিশা গোস্বামীর সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, সন্ধ্যে 7:30 সমীক্ষা, রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের প্রথমে বাংলা তর্জমা এবং তারপর সাঁওতালি ভাষায় তর্জমা শুনবেন, রাত 8:55 এ মাসের গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় কথা ও সুর আর্য চৌধুরী, 9:00 শিক্ষাঙ্গন থেকে প্রাঞ্চক শিক্ষানিকেতনের থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা, রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা শুনবেন সন্তুর শিল্পী বিদুষী বর্ষা আগরওয়াল, এটি আকাশবাণী ইন্দোরের নিবেদন, রাত 11:00 আধুনিক গান শিল্পী স্বাগতা ভট্টাচার্য, 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান শুনলেন। আজকের সঞ্চয়িতা ও গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন সুবদ্ধ সঙ্গীত শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী, প্রথমে রাগ আহির ভৈরব, শিল্পীর কণ্ঠে শুনবেন খেয়াল।

শুভদ্বহ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল শুনছেন শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী, রাগ আহির ভৈরবের পর রাগ জৌনপুরী।

প্রথমে আহির ভৈরব ও তারপর জৌনপুরী রাগে খেয়াল শুনলেন শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী। সেই সঙ্গেই শেষ হল সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন রামচরিত মানস, আজ শুনবেন 183তম পর্ব।

রামচরিতমানস শুনলেন। আজ শুনলেন 183তম পর্ব, আগামীকাল শুনবেন 184তম পর্ব। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন ভক্তিগীতি, শিল্পী সত্য শুভ সরকার।

পরপর দুখানি ভক্তিগীতি শুনলেন শিল্পী সত্য শুভ সরকার। ভক্তিগীতি দুটির কথা ও সুর প্রচলিত। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলো হার্টসে, এবং নিউজ অন এআইআর অ্যাপে।

একটা বর্ষা ভেজা সকালের আলো আধারি ঘুম মেখে অনেকটা ঘুম চোখে নিয়ে আজকে সুপ্রভাত করতে আসা তোমাদের সঙ্গে। কারণ এই সময়টায় আসলে কি হয় জানো তো, একটা অদ্ভুত রকমের ঋতু পরিবর্তন চলে। গরম, তার সঙ্গে বর্ষা, তার সঙ্গে একটা ভোরের দিকে একটা সুন্দর হিমেল হাওয়াও কিন্তু চলতে থাকে একই সঙ্গে। আর তার সঙ্গে কানে যেটা থাকে সেটা হলো কোনো না কোনো একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট কিন্তু আমাদের কানে চলতে থাকে। কারণ হ্যাঁ, ঘুমটাকে তো একটু হলেও টাটা বলতে হবে সকালের সময়টাতে, আর এসে তোমার সঙ্গে গল্প করতে হবে। আর গল্প করছি কে আজকে? আজকে সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু শ্রীপর্ণা। আর আজকে কথা বলবো একজন বিশিষ্ট মানুষকে নিয়ে। বিশিষ্ট বলাটাও হয়তো অনেকটা কম বলা হয়ে যাবে, একজন মাস্ট্রোকে নিয়ে। তিনি আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসের পাতায় তার নাম আজকের দিনে একেবারে স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে, কারণ আজ তার জন্মদিন। আর আজ থেকে ঠিক 100 বছর আগে 1926 সালের আজকের এই দিনেই এই বিখ্যাত মাস্ট্রো পণ্ডিত গোপালকৃষ্ণ শর্মা আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। বিচিত্র বিনায় তার মতো সুর সাধক বোধহয় আমাদের দেশে আর সেরকম কেউ হয়তো আর তৈরি হননি। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা মহাপুরুষ, যার হাতের জাদুতে একটা প্রাচীন প্রায় বিলুপ্ত বাদ্যযন্ত্র বিশ্বমঞ্চে নতুন জীবন ফিরে

পেয়েছিল। হ্যাঁ, আজকে বিচিত্র বীণার প্রবাদ প্রতিম মাস্ত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরসাধক পণ্ডিত গোপালকৃষ্ণ শর্মার জন্মশতবার্ষিকী। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমি স্মরণ করব তার জীবন, তার জীবনের এই সুর সাধনার যে চলার পথ এবং সুরের জগতে তার রেখে যাওয়া কিছু অমূল্য উত্তরাধিকারকে আজকে স্মরণ করব। আর তার সঙ্গে তোমাকেও জানাবো যে এই বিখ্যাত মানুষটি তার জীবনে গোটা সময়টা জুড়ে, তার কর্মজীবনের গোটা সময়টা জুড়ে ঠিক কত রকমের নতুন সুর সৃষ্টি করেছিলেন বা বলা যায় সৃজন ছন্দে মেতে উঠেছিলেন, সেগুলো তোমাকে তো অবশ্যই জানাবো। আর এরকম একজন প্রবাদ প্রতিম মানুষের জন্য হয়তো একটা সত্যি কথা বলতে একটা গানের থেকে বড় শ্রদ্ধার ঘর হতে পারে না, যিনি নিজেই সারাটা জীবন সুর সাধনায় কাটিয়েছিলেন। আর তাই তার জন্য এবং অবশ্যই তোমার কানের আরামের জন্য রইল শ্রাবণী সেনের কণ্ঠে আকাশ ভরা সূর্য তারা এই গানটা। ফিরছি কয়েকটা বিশিষ্ট কথা নিয়ে, কয়েকটা বিশেষ বিভাগ নিয়ে আজকের অনুষ্ঠানে, এবং তারপরে তো অবশ্যই পণ্ডিতজির কাজ এবং জীবন নিয়ে কথা হবে। শুনতে থাকো, ফিরছি গানের পরে।

সত্যি এমন বিশ্বভরা প্রাণের জাদুই বোধহয় পণ্ডিতজির হাতে ছিলেন, আর সে কারণেই হয়তো তিনি অতটা সুন্দরভাবে অত যত্ন নিয়ে এমন একটা কঠিন বাদ্যযন্ত্রকে একেবারে অনায়াসে সুর সাধনায় তিনি কিন্তু নিজেকে নিয়োজিত করতে পেরেছিলেন। তবে তারও আগে একটু আগে বললাম পণ্ডিতজির জীবনের কথায় এবং তার কাজের সমস্তটাই তো অবশ্যই তোমাদেরকে তোমাদের সঙ্গে বলবো, তোমাদেরকে জানাবো। তারও আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের একটু জানিয়ে দিই। বর্তমান সময়ে আজকে পড়াশোনার ডিগ্রি থাকলেই কিন্তু সবসময় মনের মতো কাজ আমরা পাই না, তার সঙ্গে দরকার পড়ার সঙ্গে বিশেষ কোনো একটা কাজ শেখা, অর্থাৎ স্কিল বা দক্ষতা। আর আমাদের দেশের তরুণ প্রজন্মকে এই কাজের জগতে স্বাবলম্বী করে তুলতে আমাদের কেন্দ্রীয় সরকারের একটা দারুণ প্রকল্প বা উদ্যোগ রয়েছে, যার নাম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, বা সংক্ষেপে যাকে আমরা সবাই PMKVY নামে জানি। এখন প্রশ্ন হলো এই যোজনাটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে কেন্দ্রীয় সরকার একটা স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতার উন্নয়ন কর্মসূচি তৈরি করেছে। 2015 সালে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের তরফে জাতীয় দক্ষতা ও উন্নয়ন নিগমের যৌথ উদ্যোগে এই ড্রিম প্রজেক্টটি শুরু হয়েছিল। মূল লক্ষ্য ভীষণ পরিষ্কার, দেশের যেসব ছেলেমেয়েরা কোনো কারণে হয়তো প্রথাগত পড়াশোনা বেশি দূর টেনে নিয়ে যেতে পারেনি, অথবা যারা নিজেদের কাজের দক্ষতা বাড়িয়ে আরও ভালো একটা চাকরির সুযোগ খুঁজছে, তাদের বিনামূল্যে সরকারি প্রশিক্ষণ দেওয়া। এবার প্রশ্ন আসতে পারে তোমার মনে যে এই প্রকল্পে কী কী সুবিধা পাবে তুমি। প্রথমত প্রকল্পটি একেবারেই বিনামূল্যে। এরপর দেশের প্রায় প্রতিটা ইন্ডাস্ট্রির সঙ্গে এখন নানান রকমের কাজ রয়েছে, হসপিটালিটি, আইটি সেক্টর, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, টেক্সটাইল, হেলথ কেয়ার এবং আরও অন্যান্য অনেক সেক্টর। এবার তুমি তোমার পছন্দ অনুযায়ী, সুবিধা অনুযায়ী কিছু কোর্স বেছে নিতে পারো এখান থেকে। এরপর প্রশিক্ষণ শেষ হলো এবং প্রশিক্ষণ শেষে একটা পরীক্ষা হয়, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে পাওয়া যাবে সরকার স্বীকৃত একটা অফিশিয়াল সার্টিফিকেট এবং তারই সঙ্গে স্টাইপেন্ডও পেতে পারো। তাহলে ভাবো যে তুমি কাজ শিখছো, তার সঙ্গে সার্টিফিকেটও পাচ্ছ, আবার তার সঙ্গে কিন্তু তুমি একেবারে খালি হাতে বসেও থাকবে না। আর তোমার যদি আগে থেকে কোনো অভিজ্ঞতা কাজে না থাকে বা কোনো ডিগ্রি বা সার্টিফিকেট না থাকে, তাহলে কি কোনো চিন্তার কারণ আছে? একেবারেই নয়। এই স্কিমের মাধ্যমে তুমি রেকগনিশন অফ প্রায়র লার্নিং বা RPL ব্যবস্থার মাধ্যমে সহজেই পরীক্ষা দিয়ে সরাসরি সার্টিফিকেট পেতে পারো। আর এই সার্টিফিকেট কিন্তু ভারতে নয়, দেশের বাইরেও কিন্তু তোমার কাজের ক্ষেত্রে একটা দারুণ মান্যতা তৈরি করে দেবে। তাহলে আমরা যখন আজকের প্রজন্মের ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াতে চাইছি প্রত্যেকে, এবং সবাই একটা কাজ করে স্বাবলম্বী হতে চাইছি, সেখানে PMKVY বা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা কিন্তু আমাদেরকে একটা সঠিক পথ দেখাচ্ছে। এছাড়াও প্রশিক্ষণ শেষে কিন্তু তুমি জব ফেয়ার বা বিভিন্ন যে চাকরির যে মেলাগুলো হয় সেখানেও কিন্তু তুমি চাকরি পাওয়ার সুযোগ

নিতে পারো, এমনকি যদি তুমি চাকরির দিকে না গিয়ে স্কিল ডেভেলপ করে এই মাধ্যমে তুমি ব্যবসাও করতে চাও তাহলেও কিন্তু তুমি অনেকটাই এগোতে পারো। তাই যদি তুমি শুধু স্কিল বাড়াতে চাও কিংবা নতুন কোনো কাজ শিখে স্বাবলম্বী হতে চাও অথবা তোমার চাকরির জগতে তুমি নিজেকে আরেকটু আপডেটেড করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তুমি এই স্কিলটা সম্পর্কে আরেকটু জানতে পারো, আরেকটু খোঁজ নিতে পারো। তবে আমি তোমাকে কিন্তু একটা ওভারভিউ দিয়ে দিলাম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সম্পর্কে।

0: আজকের মূল অনুষ্ঠানের পর্বে ফিরবো, তবে আর একটুখানি সময় তোমার কাছে চেয়ে নেব। কারণ এই যে রোজকার সকালের নিউজ পেপারটা আমি জানি তোমার এখনও দেখা হয়নি, কারণ উঠেই তুমি চাটা খেয়ে বা চায়ের কাপটা হাতে নিয়ে আমার সঙ্গে গল্প করতে বসে পড়েছো, আমার কথা শুনতে বসে পড়েছো। কারণ জানো যে আজকে আমি তোমার সঙ্গে গল্প করব, তো আজকের খবরটা যখন তোমার দেখা হয়নি খবরের কাগজটা, তাহলে চলো আমি চেষ্টা করি আজকে কবে কোথায় কি ঘটেছিল সেটা একটু তোমাকে চট করে জানিয়ে দিতে।
1: আজ এই দিনে
0: আজকের দিনকে আমরা কার্গিল বিজয় দিবস হিসাবে ভারতে পালন করে থাকি। 1999 সালের এই দিনে ভারতীয় সেনাবাহিনী দীর্ঘ প্রায় 2 মাসের রক্ত সংগ্রামের যুদ্ধের পরে কার্গিলের দুর্গম যে পর্বত শৃঙ্গগুলো রয়েছে সেগুলোর নিয়ন্ত্রণ পুনরায় নিজেদের হাতে নিয়েছিল। ভারতের সেনাবাহিনীর এই ঐতিহাসিক সাফল্য অপারেশন বিজয় নামে পরিচিত। মূলত এই যুদ্ধে দেশের সুরক্ষায় যে 527 জন বীর ভারতীয় জওয়ান শহীদ হয়েছিলেন, তাদের অদম্য সাহস, বীরত্ব এবং আত্মত্যাগকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ ও সম্মান জানাতে প্রতি বছর দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালন করে থাকি। 1856 সালের আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন ভারতে বিচার ব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ দ্য হিন্দু উইডোস রি ম্যারেজ অ্যাক্ট বৈধতা পেয়েছিল। 1876 সালের আজকের দিনে কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। 1856 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আইরিশ সাহিত্যিক জর্জ বার্নার্ড শ। 1865 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি কবি সুরকার রজনীকান্ত সেন। 1904 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতের বিশিষ্ট সর্বোদয় নেত্রী এবং সমাজকর্মী মালতী চৌধুরী। 1927 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার গুলাব রায় রামচাঁদ। ১৯৫৬ সালে আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন বিশিষ্ট বাঙালি কবি মোহিতলাল মজুমদার।

এবার তাহলে আজকের অনুষ্ঠানের মূল পর্বে ফেরা যাক। আজকে কথা বলছি পণ্ডিত গোপালকৃষ্ণ শর্মা এবং তার জীবনী, তার সুর সাধনা এবং বিচিত্র বীণায় অনায়াসে তার আঙুলে ফুটে ওঠা সুরের জাদু নিয়ে। তবে এমন একটা মানুষকে নিয়ে কথা বলতে গেলে শ্রদ্ধায় যে একটা বিনম্র মন জাগে, সেই মনে কিন্তু কোথাও গিয়ে গানও আসে। আর গান এলেই আমার মনে হয় যে এমন মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য তিনি সুর সাধনা করেছেন, তিনি সুরের সাধক সারা জীবন ধরে, তাকে শ্রদ্ধা জানানোর জন্য বোধ হয় গানের থেকে ভালো কিছু আর হতে পারে না। আর এমন মানুষ বোধ হয় একজন অরুণ, তিনি সূর্যের মতো, তিনি তার ছাত্রছাত্রীদের কাছে একেবারে অরুণ কান্তি। আর তাই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে রইল অরুণ কান্তি কে গো যোগী ভিখারি। এই গানটি তোমার জন্য ফিরছি গানের পরে।

এমনই এক সুর সাধক, এমনই এক যোগীর আজকে জন্মদিন। তিনি সত্যি তার যোগ সাধনা করেছেন তার সুরের মধ্যে দিয়ে। আজ পণ্ডিত গোপালকৃষ্ণ শর্মার জন্মদিন। আর আজ যখন আমরা পণ্ডিতজির শততম জন্মবার্ষিকী উদযাপন করছি, তখন আমাদেরকে ফিরে তাকাতেই হবে তার শুরুর দিনগুলোয়। তার সঙ্গীত জগতের হাতে ঘড়ি কিন্তু একেবারে বাড়ি থেকে। তার পিতা পণ্ডিত নন্দকিশোর শর্মা ছিলেন সে যুগের এক বিখ্যাত সুরবাহার বাদক ও কণ্ঠশিল্পী, আর তিনি ছিলেন স্বয়ং পণ্ডিত বিষ্ণু দিগম্বর পুরস্কারের সুযোগ্য শিষ্য। ফলে শৈশব থেকে গোপালকৃষ্ণের শিরায় উপশিরায় বইছিল নিখাদ উচ্চাঙ্গ সঙ্গীতের ধারা। সত্যি তো বাড়ির পরিবেশ, বাড়িতে বাবা রয়েছেন সুরবাহার বাদক এবং তারই সঙ্গে রয়েছেন তার পণ্ডিতজি, তো সেক্ষেত্রে গান কিন্তু আমাদের রক্তে রক্তে তার বইয়েছিল। তবে নিয়তি কিন্তু খানিকটা হলেও নিষ্ঠুর ছিল। খুব অল্প বয়সেই পণ্ডিত গোপালকৃষ্ণ শর্মা তিনি তার বাবাকে হারান, কিন্তু সুরের যে বীজ তার বাবা তার রক্তে, তার ধমনীতে, তার একেবারে মনের ভেতরে বুনে দিয়েছিলেন, তা তো একেবারে তিনি কোনোভাবেই শুকিয়ে যেতে দিতে পারেন না। তাই তিনি কিন্তু গানকেই আঁকড়ে ধরলেন, সুরকেই একেবারে আঁকড়ে ধরলেন। এরপর তরুণ গোপালকৃষ্ণের গুরুকুলের দায়িত্ব নেন গোয়ালিয়র ঘরানার প্রখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত খুমচাঁদ ব্রহ্মচারী। পরবর্তীতে তিনি গোসাই ভাগবত কিশোর এবং পণ্ডিত রামশঙ্করের কাছে সঙ্গীত সাধনার শিক্ষা নিয়েছিলেন, খোঁজ পেয়েছিলেন একেবারে একটা অনন্য সুন্দর জগতের, এবং বিচিত্র বীণার তারে সুর সাধনায় নিজেকে একেবারে সঁপে দিয়েছিলেন। এটা কি জানো, খুব কম বয়সেই জলন্ধারের বিখ্যাত বাবা হরবল্লভ সঙ্গীত সম্মেলনে প্রথমবার মঞ্চে পারফর্ম

কম করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই তরুণ প্রতিভাবান শিল্পী। তবে এরপরে ইতিহাসের চাকা ঘুরল, হ্যাঁ, আর ইতিহাসের চাকা কিন্তু এনে দিল আরও ভালো সময়। সালটা 1949। ভারতে আমাদের এই আকাশবাণীর ইতিহাসে যুক্ত হলো একটা নতুন অধ্যায়। পণ্ডিত গোপালকৃষ্ণ শর্মা স্টাফ আর্টিস্ট হিসেবে যোগ দিলেন তৎকালীন অল ইন্ডিয়া রেডিওতে, আর তারপরের ইতিহাসটা তো দীর্ঘ কয়েক দশকের নিরলস সুর সৃষ্টির ইতিহাস। আকাশবাণীর অর্কেস্ট্রার জন্য তিনি একের পর এক কালজয়ী সমবেত সুর সংযোজনা করেছেন, প্রযোজনা করেছেন, নিত্য নতুন সুরের মধ্যে তিনি নিজেকে ভাসিয়ে দিয়েছেন, যার মধ্যে তার নৃত্য আজও প্রবীণ শ্রোতাদের মনে দোলা দেয়। তবে আমি চাইব আমরা নবীন শ্রোতা যারা রয়েছি তারাও যেন পণ্ডিতজিকে আজকে স্মরণ করি এবং চেষ্টা করি। আজকে তো আমাদের হাতে খুব সহজেই আমরা এক ক্লিকেই পৌঁছে যেতে পারি যে কোনো জায়গায়, যে কোনো প্ল্যাটফর্মে, আর সেই প্ল্যাটফর্মে গিয়ে না হয় আজকে আমরা বিচিত্র বীণার মতো ওই প্রাচীন এবং প্রায় এর কোনো কম্পোনেন্ট পাওয়া যায় না, কোনো বাদক পাওয়া যায় না যেখানে সেরকম একটা কঠিন বাদ্যযন্ত্রের সুরঝঙ্কার, তবে কঠিন বলছি বাদ্যযন্ত্রটা শেখার ক্ষেত্রে, কিন্তু সুরঝঙ্কার যদি তুমি শোনো। আমি যখন পণ্ডিতজির জীবন সম্পর্কে পড়াশোনা করছিলাম, জানছিলাম ওনার সম্পর্কে, তখন কিন্তু অবশ্যই মিউজিকের প্রতি যে ভালো লাগাটা সেটা তো বরাবরই রয়েছে, আর সেই ভালো লাগা থেকে পণ্ডিতজির কাজ যে কি অসাধারণ একটা ঘোরের মধ্যে, কি মানসিক শান্তির মধ্যে তোমাকে নিয়ে যেতে পারে তা কিন্তু আমি একেবারে হলপ করে বলতে পারি। আর তার এই সৃজন ছন্দের আনন্দেই তাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে পরের গানটা রইল মনোময় ভট্টাচার্যর কণ্ঠে। ফিরছি গানের পরেই।

সত্যিই তাই, সৃজন ছন্দে নাচে নটরাজ আনন্দে, এই যে আনন্দ, এই আনন্দ তো সত্যি যে কোনো কিছু সৃষ্টি করার মধ্যে যে অপার বিস্ময়, অপার আনন্দ, একটু একটু করে সেই যে একটা বিগ পিকচার বা কোনো একজন অল মাইটির কাছে একটু নিজেকে পৌঁছে দেওয়া, আরও একটু তাকে আরও একটু জানা। আসলে কি জানো তো, আমরা চেষ্টা করি খুব কঠিন পথে কোথাও গিয়ে সাধনা করতে, ঈশ্বরকে খুঁজে পেতে, নিজেকে মুক্ত করতে, কিন্তু সহজতম পথ বোধহয় সৃষ্টি করা, সৃজন করা, সেই আনন্দে থাকা। আর সেই আনন্দ যে কোনো কিছু হতে পারে, যে কোনো ধরনের সৃষ্টি হতে পারে, তুমি আঁকতে পারো, গান গাইতে পারো, বা তুমি গানের তালে তালে কিন্তু নৃত্যের ছন্দে মেতে উঠতে পারো। এছাড়া আরও অনেক রকমের সৃজনই কিন্তু পৃথিবীতে চারদিকে কিন্তু রয়েছে। আসলে সৃষ্টি করাটার মধ্যেই কিন্তু আনন্দ, আর তাতেই কিন্তু তুমি যে জীবনে লক্ষ্য নিয়ে চলতে চাইছো সেই লক্ষ্যের দিকে আরও একটু এগিয়ে যাওয়া হয়। আর তেমনভাবেই আজকে পণ্ডিত গোপাল কৃষ্ণ শর্মার জন্ম শতবার্ষিকীতে তাকে আমরা স্মরণ করছি, তাকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। এবার পণ্ডিতজির প্রিয় বাদ্যযন্ত্রটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। বিচিত্রমীনা নিয়ে তো কথা বলছি তার সুর সাধনা নিয়ে। বিচিত্রমীনা কিন্তু সাধারণ কোনো বাদ্যযন্ত্র নয়, যেটা একটু আগেই তোমাকে বললাম। এতে কোনো পর্দা বা ফ্রেত থাকে না। আমরা যারা তার যন্ত্র দেখেছি বা যারা তার যন্ত্র বাজাই, তারা কিন্তু আমরা জানি যে তার যন্ত্রে একটা পর্দা বা ফ্রেত থাকে, কিন্তু বিচিত্রমীনায় সেটা থাকে না। একটা কাঁচের তৈরি স্লাইড দিয়ে তারের উপর ঘষে ঘষে সুর তুলতে হয়, অর্থাৎ বাঁ হাতে থাকে সেই কাঁচের তৈরি স্লাইড আর ডান হাতে মিজরাবের স্ট্রোক। এই দুইয়ের নিখুঁত ভারসাম্যটা না থাকলে কিন্তু এই যন্ত্র থেকে সুর বের করা একেবারে অসম্ভব। তাহলে ভাবতে পারছো তো পণ্ডিতজি নিজের সাধনাকে ঠিক কোন জায়গায় পৌঁছে নিয়ে গিয়েছিলেন, যে এই কঠিন বাদ্যযন্ত্রের উপরে তিনি ছিলেন অসামান্যভাবে, তার দখল অসামান্য ছিল। আর তবে তিনি কিন্তু বীণাতেই শুধু সীমাবদ্ধ ছিলেন না। আর কি বাদ্যযন্ত্র বাজাতেন পণ্ডিতজি বলছি? বিচিত্রবীণার পাশাপাশি পণ্ডিতজি নিখুঁতভাবে তবলা বাজাতে পারতেন, তেমনি পাশ্চাত্য বাদ্যযন্ত্র গিটারকেও তিনি ভারতীয় রাগের ছাঁচে ফেলে বাজাতে পারতেন। এমনকি আমাদের খুব পরিচিত প্রিয় চেনা লোকবাদ্য একতারাও বাজাতেন তিনি সমানভাবে। অর্থাৎ পণ্ডিতজি কিন্তু বহুমুখী প্রতিভার একজন ঈশ্বর প্রদত্ত অধিকারী ছিলেন। এর পাশাপাশি তার কণ্ঠস্বরও ছিল অত্যন্ত মধুর। সত্যি বলাই বাহুল্য যে মানুষটি এতগুলো বাদ্যযন্ত্রকে একেবারে অনায়াসে সাবলীলভাবে তিনি নিজের হাতের ছোঁয়ায় সুর তুলতে পারতেন, তার কণ্ঠস্বর যে মধুর হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ধ্রুপদ গায়কীতে তিনি বড় বড় পণ্ডিতদেরও মুগ্ধ করতেন। পণ্ডিতজির বাদন শৈলীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে কোনো রাগ তিনি যে সুর তুলতেন তার বিশুদ্ধতা। আসলে রাগের যে মূল স্বরূপ তার সঙ্গে তিনি কখনোই আপোষ করতেন না। রাগের যে সুর রয়েছে, স্বর রয়েছে, যে আরোহ অবরোহ রয়েছে, যারা গানের মানুষ রয়েছে তারা আমার কথাগুলো হয়তো বুঝতে পারবে। আলাপ, যোগ এবং ঝালা পরিবেশনে তার দক্ষতা

ছিল অতুলনীয়। বিশেষ করে বিচিত্র বীণার মতো এত কঠিন একটা গাম্ভীর্যপূর্ণ যন্ত্রে ঝালা বাজানো অত্যন্ত কঠিন কাজ। অবশ্যই যারা গান নিয়ে চর্চা করো তারা হয়তো আমার কথাটা অনেকটাই সহজভাবে বুঝতে পারবে, আর যারা করছো না তারা সহজভাবে বুঝে নাও যে তুমি যদি কোনো একটা রাগের আলাপ শোনো সেই আলাপেরও কিন্তু নানান রকমের ফর্ম হয়, সেই ফর্মগুলোর মধ্যে একটা হচ্ছে ঝালা, আর সেটা বাজানো বিচিত্র বীণার মতো যন্ত্রে অত্যন্ত কঠিন। তবে পণ্ডিত গোপালকৃষ্ণ শর্মা কিন্তু একেবারে অনায়াসে কাজটা করতেন। মিজরাবের নানা রকমের স্ট্রোকের সাহায্যে ছন্দের এমন একটা জটিল এবং মায়াবী জাল বুনতেন যা তোমার আমার মতো শ্রোতাকে কিন্তু একটা ভাবের জগতে বা ট্রান্সে পৌঁছে নিয়ে যেত। আর রেওয়াজের শেষ ভাগে যখন সুরের গতি একেবারে ক্রিসেন্ডোতে পৌঁছতো তখন কিন্তু হলের বা মঞ্চের প্রতিটা মানুষ কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন। সত্যি এমন ঈশ্বর প্রদত্ত প্রতিভার সম্মানে কিন্তু সুর সাধনাই চলে বলা চলে, আর সুর সাধনা ছাড়া গান ছাড়া বোধ হয় তাকে কোনোভাবেই হয়তো সম্মান জানানো যায় না। জয়তী চক্রবর্তীর কণ্ঠে বাজিল কাহারো বিনা মধুর স্বরে এই গানটা রইল। এই গানটা বোধ হয় অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত ভালোও লাগবে তোমাদের। ফিরছি গানের পরে, সুপ্রভাতের আড্ডা নিয়ে রয়েছি তোমার সঙ্গে, তোমার যুববাণীর বন্ধু শ্রীপর্ণা। কোথাও যেও না, গান রইল তোমার জন্য।

সত্যি আজ বোধ হয় আমাদেরও কানে এরকম মধুর স্বরেই বীণা বাজছে। আর আমি এটুকু নিশ্চিত যে আজকে অনুষ্ঠান শেষের পরে তোমরা যারা পণ্ডিতজির নাম হয়তো অনেকেই প্রথমবার শুনলে, আর যারা হয়তো জানো তারা ভাববে যে হ্যাঁ, আজকে আরও একবার ওনার গানের মাধ্যমে, ওনার সুর সৃষ্টির মাধ্যমে হয়তো ওনাকে একটু স্মরণ করা যাক। সেটা হয়তো তোমরা অবশ্যই করবে। ফিরে এলাম গানের পরে, সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু শ্রীপর্ণা, আর আজ আমরা কথা বলছি বিচিত্র বীণার মহাগুরু পণ্ডিত গোপালকৃষ্ণ শর্মাকে নিয়ে। আচ্ছা, গুরু হিসাবে কেমন ছিলেন পণ্ডিতজি? সুর সাধক হিসাবে তিনি কেমন ছিলেন, তার কাজ, এই নিয়ে তো আমরা কথা বললামই, তাই না? গুরু হিসাবে তিনি কেমন ছিলেন সেটাও একটু জানাটা দরকার। তার শিষ্যদের মুখে শোনা যায় গুরু হিসাবে তিনি ছিলেন অত্যন্ত কড়া এবং শাসন করতেন। রাগের শুদ্ধ রূপ বজায় রাখা, তালের ব্যাকরণ নিখুঁত করার ব্যাপারে তিনি একেবারেই কড়া ছিলেন। আর সেই কঠোর অনুশাসনের ফলেই তৈরি হয়েছে এক ঝাঁক কালজয়ী শিল্পী। তার গোপালকৃষ্ণ স্ট্রিংস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী তার সুযোগ্য পুত্র পণ্ডিত শ্রী কৃষ্ণ শর্মা ছাড়াও সেতার বাদক শ্রী মুরলীকৃষ্ণ, শ্রীমতী অনুভা ব্যানার্জি, বিচিত্র বিনক, বাদক জিয়ান্নি রিচিজি, কণ্ঠশিল্পী রঞ্জন স্বরূপের মতো দেশ বিদেশের অসংখ্য গুণী শিল্পী তারই চরণে বসে সঙ্গীতের পাঠ নিয়েছেন। তাহলে জীবনে একজন সত্যিকারের পথ প্রদর্শকের দরকার বোধ হয় প্রত্যেকেরই থাকে। পণ্ডিতজি যেরকম নিজের বাবাকে পেয়েছিলেন এবং তার গুরুকে পেয়েছিলেন, সেরকম তিনিও কিন্তু গুরু হিসাবে একেবারে ছাত্রছাত্রীদেরকে কিন্তু সঠিকভাবে গড়ে পিটে একেবারে সুরের উপযোগী তৈরি করেছিলেন। সুর সৃষ্টির পাশাপাশি পণ্ডিতজি আমাদের এই মহাবিশ্বের বিপুল তরঙ্গকে বুঝতে পারতেন, অনেকটা ভাবনা চিন্তা করতেন সঙ্গীতের এই সাত স্বর নিয়ে, নতুন কী কী সুর সৃষ্টি করা যায় সেটা নিয়ে তিনি ভাবতেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন তিনি নিজের বেশ কিছু নতুন তৈরি করা রাগের মাধ্যমে। তার সৃষ্ট শিব ওঙ্কার, তিলক মলহার, জৈতমলহার এবং সরস্বতী সারং রাগগুলো আজও সঙ্গীত গবেষকদের কাছে একটা পরম বিষয়। ধামার ও অন্যান্য তালের বিন্যাসের দিক থেকেও তার কাজ ছিল অনন্য। ঝালা বাজানো তো একেবারে নানা ধরনের তাল ও মিজরাবের যে সংমিশ্রণ সেটার একেবারে সমাহার ছিল, আর এর ফলে প্রায়শই তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের যে পরিবেশনা করতেন তা কিন্তু আমাদের প্রত্যেকেই একেবারে সম্মোহিত করে তুলতে পারে। আর এই বিপুল তরঙ্গকে পণ্ডিতজি কিন্তু অনায়াসেই ধরতে পেরেছিলেন তার এই বিচিত্র বীণার সুরের মাধ্যমে। আর তাই তার জন্য রইল পরের গানটা, এবং গানের ঠিক পরেই ফিরছি, কোথাও যেও না, সঙ্গে থেকো।

এমনই বিপুল তরঙ্গের হাত ধরে পণ্ডিত গোপালকৃষ্ণ শর্মা সৃষ্টি করেছেন অনন্য সব সুর, আজীবন তপস্যা করেছেন। তার এই আজীবন তপস্যার স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে নানান সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। 1994 সালে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর শঙ্করদয়াল শর্মা ওনার হাতে তুলে দিয়েছিলেন ভারতের অন্যতম শীর্ষ শৈল্পিক সম্মান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। এরপর 2000 সালে তিনি পান মর্যাদাপূর্ণ লিচ্ছবি সঙ্গীত সম্মান। 2004 সালের 5ই মার্চ মাত্র 77 বছর বয়সে এই মহান সুরসাধক ইহলোক ত্যাগ করেন। কিন্তু সুরের কি কখনো মৃত্যু হয়? না, হয় না। আজ ওনার 100তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে আমরা অনুভব করতে পারি ওনার রেখে যাওয়া সুরের উত্তরাধিকার আজও ঠিক কতটা জীবন্ত, কতটা মনে প্রাণে আমাদের সঙ্গীতের মধ্যে বেঁচে রয়েছে। এবং ওনার স্মৃতিধন্য এই আর্কাইভগুলোর পাতায় ওনার জীবনী আজও নতুন প্রজন্মের কাছে, এবং সত্যি কথা বলতে ওনার কাজ আজও নতুন প্রজন্মের কাছে একটা অন্যতম অনুপ্রেরণা হয়ে রয়ে গেছে। আজকে পণ্ডিত গোপালকৃষ্ণ শর্মার জন্ম শতবার্ষিকীতে তাকে চেষ্টা করলাম কথায় এবং গানে তারই মতো করে, তার গান থেকে, তার কথা থেকে খানিকটা তার জীবন থেকে কিছুটা তুলে নিয়ে তোমাকে জানানোর, তোমাকে শোনানোর এবং তোমাকেও মনে করিয়ে দেওয়ার তার সঙ্গে, যে এরকম বিশিষ্ট মানুষরা কিন্তু ক্ষণজন্মা হন, এবং তারা কিন্তু ক্ষণজন্মা হলেও কিন্তু তাদের যে জীবনের কাজ, সেই কাজের ছাপ কিন্তু তারা রেখে যান আমাদের মনে প্রাণে। আর আজকে তাকে সম্মান জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানটা একদম শেষের পথে। তাহলে চলো আজকের অনুষ্ঠানের শেষটা এখানেই করি। তবে শেষ এখানেই করি বলতে বলতে একটা সুন্দর গান রইল, যে গান হয়তো কোথাও গিয়ে তার কাজের কাছে পৌঁছে যাবে আমাদের শ্রদ্ধা হয়ে, আমাদের বিনম্র ভালোবাসা হয়ে। আজকে যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে ছিলাম, তোমার বন্ধু শ্রীপর্ণা। আজকের মতো এখানেই টাটা, কথা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময়।

এরকম শুনছিলেন হিন্দি শিক্ষার অনুষ্ঠান বাগধারা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রাগ প্রধান, শিল্পী তানিয়া পালোধী।

এতক্ষণ রাগ প্রধান শুনছিলেন তানিয়া পালধীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী সুনন্দা দাস, প্রথম গানটির গীতিকার দিলীপ হালদার।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। একটু পরেই রাজধারা, সঙ্গে দেবযানী।

0: military confrontation in remarks published by Iran's state-run newspaper. IMD has issued a red color warning for extremely heavy rainfall over Madhya Maharashtra and Odisha today. IMD has forecast heavy to very heavy rainfall conditions over Chhattisgarh, Gujarat, Konkan and Goa till tomorrow. In Delhi, prediction is of cloudy sky with a spell of very light to light rainfall during the day. And in squash, top seed Anahat Singh has scripted history by becoming the first Indian to clinch the World Junior Championships. Anahat defeated Egypt's Rukhaya Saleem 3-0 in the girls' singles final of the World Junior Championships at Niagara on the Lake, Canada. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। নির্দুর্নীতির প্রতিবাদে কলকাতা ধর্মতলায় বামেদের মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে গার্ডেন রিচের মোহাম্মদ আজাদ এবং মেটিয়া বুরুজের বাসিন্দা মোহাম্মদ আফরোজকে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে পাকড়াও করা হয়। আফরোজ এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। গতকাল কলকাতা পুলিশ ধৃত 11 জনের নাম পরিচয় প্রকাশ করেছে। ধৃতরা কেউই পড়ুয়া নয় বলে কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি ক্রাইম কুণাল আগরওয়াল জানিয়েছেন। এরা সকলেই মিছিলে অংশ নিয়ে ভাঙচুর ও হামলা চালিয়েছিল বলে তিনি জানান। উল্লেখ্য, শুক্রবারের ওই ঘটনায় এ পর্যন্ত 70 জনকে চিহ্নিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পুলিশ প্রশাসনকে অপব্যবহারের বেশ কয়েকটি ঘটনার সঙ্গে যুক্ত 5 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় জানান যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের এক ছাত্রীর ওপর অত্যাচারের ঘটনায় পুলিশের এএসআই মুয়াজ্জিন হোসেনকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে এফআইআর দায়েরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক প্রয়াত পঙ্কজ দত্তকে বটতলা থানায় ডেকে হয়রানির জন্য এসআই সাধন দাস এবং ওই থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে সূর্যনগরে কালীমূর্তি ভাঙার ঘটনায় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে রাজ্য সরকার সাসপেন্ড করেছে। নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে লাঠিচার্জের ঘটনায় ইন্সপেক্টর অমরেন্দ্র বিশ্বাসকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেবাশ্রয় প্রকল্পের নামে সাধারণ মানুষের সঙ্গে বড় প্রতারণা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গতকাল বিধানসভায় এ প্রসঙ্গে এক বিবৃতি দেন তিনি। সেবাশ্রয় প্রকল্পে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারের পাশাপাশি বেআইনিভাবে এক্স রে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের ব্যবহার করা হয়েছে বলেও তিনি জানান।
2: একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে। এফআইআর আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্স রে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। তো একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না, আগে তো সবকে তুলবো।
1: কলকাতার উপকণ্ঠে নিউটাউনে 40 একর জমিতে নতুন বিধানসভা ভবন তৈরি হবে বলে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। গতকাল বাজেট অধিবেশনের শেষ পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রস্তাব দেন, দিল্লির সংসদ ভবনের মতো এরাজ্যে নতুন বিধানসভা ভবন তৈরি করা প্রয়োজন। আগামী দিনে আসন পুনর্বিন্যাস, মহিলা সংরক্ষণ হলে বিধানসভার হেরিটেজ ভবনে জায়গা সংকুলান হবে না। সেজন্য তিনি নিউটাউনে নতুন বিধানসভা ভবনের জন্য নির্বাচিত জমিটি পরিদর্শন করতে অধ্যক্ষের কাছে আবেদন জানান। কলকাতা শহরের ফুটপাতে বাইক, সাইকেল, রিক্সা রাখা থাকলে এবার থেকে জরিমানা করা হবে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন। নিউ মার্কেট পরিদর্শনের পর গতকাল তিনি সাংবাদিকদের বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং যাতায়াতের পথ ঠিক রাখার জন্য ফুটপাতকে সম্পূর্ণ দখল মুক্ত রাখতে হবে।
3: ইলিগাল পার্কিং কিন্তু আমরা কোনো মতেই চলতে দেব না। আপনি যদি মনে করে থাকেন যে আমি ফুটপাতে বাইক রাখবো, গাড়ি রাখবো, এটা কিন্তু অ্যালাউড নয়। যে ফুটপাতে গাড়ি, বাইক, সাইকেল, রিক্সা রাখবেন না। যদি রাখেন আমি কিন্তু ফাইন করবো, কেস করবো, বেশি কিছু নয়, 500,000 টাকা দিই, কিন্তু আমি রাখতে দেবো।
1: মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে ট্রলার দুর্বৃত্তে নিহত মৎস্যজীবীদের পরিবারগুলিকে আজ আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। আজ পূর্ব মেদিনীপুরের রামনগর 1 নম্বর ব্লকে একটি অনুষ্ঠানে জেলা প্রশাসনের তরফ থেকে পরিবারগুলির হাতে 5 লক্ষ টাকা অর্থ সহায়তা তুলে দেওয়া হবে। পাশাপাশি পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ দেওয়া হবে বলেও জানা গেছে। আজ বিশ্ব ম্যানগ্রোভ সংরক্ষণ

0: দিবস। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার কাজে ম্যানগ্রোভের সংরক্ষণ ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রসারের লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে। উপকূলবর্তী এলাকার মানুষের কাছে ম্যানগ্রোভের কোনো বিকল্প নেই বলে মনে করেন পরিবেশকর্মী নব দত্ত।
1: উপকূলবর্তী অঞ্চলের মানুষের কাছে এটার কোনো বিকল্প নেই, কারণ বাস্তুতন্ত্রকে শক্তিশালী করার প্রশ্নে অনন্য এর ভূমিকা এই ম্যানগ্রোভে। কিন্তু সেই ম্যানগ্রোভ কেটে ফেলা হচ্ছে, ম্যানগ্রোভ ঝড় ঝঞ্ঝা থেকে বাঁচাতে পারে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে বৃন্দগান শিক্ষার আসর। আর শুনবেন একটি ওড়িয়া গীত, গীতিকার কে সি পানিগ্রাহী। শুরু হচ্ছে বৃন্দগান শিক্ষার আসর।

0: তুমি যে সর্বনাম,
1: তুমি যে সর্বনাম,
0: কেউ নাম ধরি,
1: কেউ নাম ধরি,
0: ডাকিবি তুমকু,
1: ডাকিবি তুমকু,
0: তুমি যে সর্বনাম,
1: তুমি যে সর্বনাম।
2: ইহ হুয়া ধ্রুপদ। আব পহলা আন্ত্রা লিখলো,
0: আলোক তুমকু,
1: আলোক তুমকু,
0: নপারে দেখাই,
1: নপারে দেখাই,
0: তুমি যে দেখাও তাহারে,
1: তুমি যে দেখাও তাহারে,
0: আলোক তুমকু,
1: আলোক তুমকু,
0: নপারে দেখাই,
1: নপারে দেখাই,
0: তুমি যে দেখাও তাহারে,
1: তুমি যে দেখাও তাহারে,
0: তুমি যে বেড়িছ,
1: তুমি যে বেড়িছ,
0: কোটি বিশ্বর,
1: কোটি বিশ্বর,
0: সবুরি ভিতরে বাহারে,
1: সবুরি ভিতরে বাহারে,
0: তুমি যে বেড়িছ,
1: তুমি যে বেড়িছ,
0: কোটি বিশ্বর,
1: কোটি বিশ্বর,
0: সবুরি ভিতরে বাহারে,
1: সবুরি ভিতরে বাহারে।
2: ইয়ে হুয়া পহলা আন্ত্রা। আব দুসরা আন্ত্রা,
0: লুহ হই তুমি,
1: লুহ হই তুমি,
0: ঝরি পড় পরা,
1: ঝরি পড় পরা,
0: কেতে নয়নর কোণরু,
1: কেতে নয়নর কোণরু,
0: লুহ হই তুমি,
1: লুহ হই তুমি,
0: ঝরি পড় পরা,
1: ঝরি পড় পরা,
0: কেতে নয়নর কোণরু,
1: কেতে নয়নর কোণরু,
0: হস হই পুণি,
1: হস হই পুণি,
0: ফুল পরি ফুট,
1: ফুল পরি ফুট,
0: কেতে যে নরম অধরু,
1: কেতে যে নরম অধরু,
0: হস হই পুণি,
1: হস হই পুণি,
0: ফুল পরি ফুট,
1: ফুল পরি ফুট,
0: কেতে যে নরম অধরু,
1: কেতে যে নরম অধরু,
0: কেউ নাম ধরি,
1: কেউ নাম ধরি,
0: ডাকিবি তুমকু,
1: ডাকিবি তুমকু,
0: তুমি যে সর্বনাম,
1: তুমি যে সর্বনাম।
2: আব হাম গানা শিখেঙ্গে। ইয়ে গানা খেমটা তাল মে হ্যায়, ইসকি ছ মাত্রায়ে হ্যায়। তাল কেসা হ্যায় ইয়ে পহলে দেখ লো, ইসমে এক তালি আর এক খালি হ্যায়।
0: এক দুই, এক দুই, এক দুই, এক দুই, এক দুই।
2: আব হাম গানা শিখেঙ্গে।
0: কেউ নাম ধরি ডাকিবি তুমকু, ওয়ান টু থ্রি ফোর।

0: तो अब यह गाना तो आपने सीख लिया, इसे याद रखना, भूलना नहीं। यह गाना तुम भी गाओ, अपने भाई बहनों से गवाओ तथा स्कूल में भी गाओ। नमस्कार।
1: এতক্ষণ শুনছিলেন বৃন্দগান শিখার আসর। আজ শুনলেন একটি ওড়িয়া গীত, গীতিকার কে সি পানিগ্রাহী। বৃন্দগান শিক্ষার আসর শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্জে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগা হার্জে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্জে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্জে ও নিউজ অন এআইআর

অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 136তম পর্ব।

0: के संबद्ध प्रादेशिक केंद्रों से तथा संस्कृत भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और एफएम गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा।
1: क्या आप परेशानियों से घिरे हैं? मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखें, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 14416 पर कॉल करें। कहीं से भी कभी भी 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
0: ये कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
2: माननীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 136তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও এফএম রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
3: আমার প্রিয় দেশবাসী নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ 26 জুলাই এমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কার্গিলের উঁচু উঁচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারতমাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবসে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের কাহিনী পৌঁছে দেয়। এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14 জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধজাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি হয়েছে। এতে 75% বেশি স্বদেশী উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই ডিআরডিও পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল

পরীক্ষা করেছে। এই সাফল্যের পিছনে আমাদের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। দুই তিন দিন আগেই DRDO কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা, ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, যেখানে ব্রহ্মস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একটি সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ, যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য চৌঠা জুলাই থেকে দেশ জুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করেছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, অনেক কূপ ও জলাশয়কে নতুন জীবন দান করা হচ্ছে। বন্ধ হয়ে পড়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1500 পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলিও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এই অভিযানের উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন, আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নিই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকের সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবারা ইদানিংকালে ক্রীড়াক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। PV সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাবজয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়। আমাদের টিম 270 রানের বিরাট ব্যবধানে এই খেলায় জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকুই নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। 1983 এই মাঠেই ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি।

সেখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে। সেখানকার এক শিক্ষক অভিলাষজি অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলছেন। এই প্রজেক্টটিকে অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দগুলির সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছি। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনোভেটর্সরা সেই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা করাও দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরকে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুবা বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করছেন। সায়েন্স অলিম্পিয়াডস পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এতে বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এই মাসেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের পাঁচজন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে, আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত এক দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনও পর্যন্ত সবথেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত। অপরদিকে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা দুটি স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজ নামাঙ্কিত করে। আমাদের দেশের যুব শক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতে অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস, দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভা থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বগু নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। এটি উলুখাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয়। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো। এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলুখাগড়া কাটা হয়ে থাকে। রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয়, আর তারপরে শুরু হয় হাতে বোনার কাজ। দুজন কারিগরের মোটামুটি চার দিন সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকো ফ্রেন্ডলিও। এর একটি বড় বিশেষত্ব হল, গরমে এই মাদুর থেকে শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কিন্তু বিগত কিছু বছরে এর ব্যবহার কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গুলাম হোসেনজি এবং তার মেয়ে তঞ্জিলাজি একটি সংকল্প গ্রহণ করেন। দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবন দান করতে বদ্ধপরিকর। গুলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের ওনার এই সংকল্প অটুট ছিল। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে

আরও অনেক মানুষ যুক্ত হতে শুরু করেন। গুলাম হোসেনজি এই কৌশলের যথেষ্ট বিকাশ ঘটালেন। এই মিশনে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুড় জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের ওপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি। সেক্ষেত্রে কাশ্মীরের বগু আপনাদের ঘরের একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা একবার অবশ্যই ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালের শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক বা পরিবারের সাথে কিছু সময় কাটাবার হোক, চা প্রতিটি মুহূর্তের অঙ্গ হয়ে যায়। আর আপনারা তো ভালো করেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক কি। কিন্তু আজ আমি যে চায়ের কথা বলছি সে শুধুমাত্র স্বাদই দেয়নি, বরং অনেক বোনেদের জীবনে আত্মনির্ভরতার সুগন্ধও মিশিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লখিওয়ালা গ্রামে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমন গ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারুচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক জিনিস মিশ্রিত আছে। নিজস্ব অপূর্ব স্বাদ ও গুণের জন্য এই চা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে বিশেষ পরিচিতি বানিয়ে নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা খুব প্রশংসিত হয়েছে। বিদেশ থেকে আগত অতিথিরাও এর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, সবচেয়ে প্রেরণামূলক হল এর শুরু হওয়াটা। এই সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র 1,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় সংস্থাগুলির কাছে পৌঁছে গেছে। এই প্রচেষ্টা আমাদের বলে যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একসাথে হয়, তখন এক ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পেড় মা কে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণও সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 3,50,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, এনসিসি ক্যাডেটস, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলোই এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মা কে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশে জনশক্তির অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্য এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুরও বাসা। গুজরাটের গিরের জঙ্গলে প্রায় 60 বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বাঁধছে। এটা গিরের বছরের পর বছর ধরে হয়ে চলা সংরক্ষণ এবং পুনর্স্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছায়। সেই বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়।

এইভাবে একটি পাখি জঙ্গলকে বারবার সবুজ রাখতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোনো বিশেষ সুযোগকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। একটি গাছ মায়ের নামে লাগায়। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে, এই জন্য প্লাস্টিকের ঠিক মতো ব্যবস্থাপনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে ওয়েস্ট টু ওয়েলথ এর দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটা বেঞ্চ তৈরি হতে প্রায় 40 কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো ফ্রেন্ডলিও হয়। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সার্বজনীন স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টায় স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে, রিডিউস, রিইউজ ও রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের এক অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আমাদের মনে থাকবে গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমারই পুজো করা উচিত। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয়, তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এই বিষয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তাঁরা আমার অনুরোধ মেনে নিয়েছেন, তাঁরা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা লিখেছেন, মন কি বাতে আগেই এই আলোচনা হওয়ায় তাঁদের ঠিক সময় ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ রাখছি, এইবার গণেশ পুজোয় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টাও এক প্রকার প্রকৃতি পূজাই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তির সম্বন্ধে বলবো যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ববোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশন এর ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো লেসরামজি। ওর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন আর ইয়াং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন, যে দল উনি তারও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম মণিপুরের এক সুন্দর লেক এর নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাক লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়াং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই

বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনই এক শিখরের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমলে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই 7ই আগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়নশিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এই সব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়নশিল্পী বন্ধুদের সম্মান জানাব। আসুন আমরা ভোকাল ফর লোকাল এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পোচামপল্লী থেকে পাটনা আর কুথমপল্লী থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী আছেন যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্যকে নতুন উৎসাহ ও পরিচিতি দান করছেন। কেউ পোচামপল্লী ইক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়নশিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন। কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কসাউ কলাকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনদের আয়ও হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হল খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গত 12 বছরে এর বিক্রি 6 গুণ বেড়ে গেছে। বিক্রির এই অঙ্ক এখন 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফ্টের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এরকমই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চোংপ্রেঙ্গ। এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে 3টি তার আছে। এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা স্বরদের মিল পাওয়া যায়। কিছু কারণে এর জনপ্রিয়তা যুব প্রজন্মের মধ্যে কমে যাচ্ছিল। সেজন্য সুরজ কুমার দেববর্মা তাকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তাঁর চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চোংপ্রেঙ্গের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন। ককবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি। এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না।

বন্ধুরা, আমার বিশ্বাস এই সুর শুনে আপনাদের খুব ভালো লেগেছে। আমার অনেক গর্ব দেব বর্মাজিকে নিয়ে। পারম্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ,

0: অন্যকেও ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর এ পি জে আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণার স্বরূপ, কিন্তু তাঁর মনের সবচেয়ে কাছে এক শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান। গুরু পূর্ণিমা এই সব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেই সব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারতমাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাঁদের ত্যাগ আর তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙ্গা। এই তেরঙ্গায় রয়েছে আমাদের সংবিধানের আদর্শ। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর প্রতি রাস্তায় তেরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তেরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ ও প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা মাই গভ পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে। এখন আমাকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত 8টায় একই প্রচার তরঙ্গে, আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ পটদীপ রাগে খেয়াল পরিবেশন করলেন শিল্পী সুপ্রিয়া দে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

এতক্ষণ শুনলেন নজরুলগীতি শিল্পী সত্য শুভ সরকারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান উর্বাশী উপস্থাপনায় প্রীতি মুরারকা।

0: Vaibhav Suryavanshi starred with the bat, scoring 81 of 49 balls. Meanwhile, India have reclaimed the number one spot in the ICC Men's T20I rankings after taking an unassailable 2-0 lead against Zimbabwe in the ongoing three-match series at Harare. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক সঙ্গীত শিল্পী স্বাগতা ভট্টাচার্যর কণ্ঠে।

এতক্ষণ শুনলেন আধুনিক সঙ্গীত শিল্পী স্বাগতা ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলো হার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগা হার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগা হার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগা হার্টজে এবং DTH বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগা হার্টজে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগা হার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগা হার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ 26 জুলাই, এমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কার্গিলের উঁচু উঁচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারতমাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবসে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের কাহিনী পৌঁছে দেয়। এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14 জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া এই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান সেলিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধজাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি হয়েছে। এতে 75% বেশি স্বদেশী উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই DRDO পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটেরও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পিছনে আমাদের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। 2-3 দিন আগেই DRDO কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা করেছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা,

ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, যেখানে ব্রহ্মস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।

মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ, যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য চৌঠা জুলাই থেকে দেশ জুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনরুজ্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করেছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, অনেক কূপ ও জলাশয়কে নতুন জীবন দান করা হচ্ছে। বন্ধ হয়ে পড়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1500 পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলিও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এই অভিযানের উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নিই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকের সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবারা ইদানিংকালে ক্রীড়াক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাবজয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়। আমাদের টিম 270 রানের বিরাট ব্যবধানে এই খেলায় জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকুই নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটিই ছিল প্রথম টেস্ট ম্যাচ। 1983তে এই মাঠেই ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি। এখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে। সেখানকার এক শিক্ষক অভিলাষজি অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলছেন। এই প্রজেক্টটিকে অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দগুলির সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম ওয়ানের সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছি। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনোভেটর্সরা সেই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা

করাও দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরকে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুবা বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করছেন। সায়েন্স অলিম্পিয়াডস পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এতে বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এই মাসেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের পাঁচজন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে, আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত এক দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনও পর্যন্ত সবথেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত। অপরদিকে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা দুটি স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজ নামাঙ্কিত করে। আমাদের দেশের যুব শক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতে অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস, দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভা থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বগু নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। এটি উলুখাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয়। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো। এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলুখাগড়া কাটা হয়ে থাকে। রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয়, আর তারপরে শুরু হয় হাতে বোনার কাজ। দুজন কারিগরের মোটামুটি চার দিন সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকো ফ্রেন্ডলিও। এর একটি বড় বিশেষত্ব হল, গরমে এই মাদুর থেকে শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কিন্তু বিগত কিছু বছরে এর ব্যবহার কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গুলাম হোসেনজি এবং তার মেয়ে তঞ্জিলাজি একটি সংকল্প গ্রহণ করেন। দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবন দান করতে বদ্ধপরিকর। গুলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের ওনার এই সংকল্প অটুট ছিল। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত হতে শুরু করেন। গুলাম হোসেনজি এই কৌশলের যথেষ্ট বিকাশ ঘটালেন। এই মিশনে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুর জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের ওপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি। সেক্ষেত্রে কাশ্মীরের বগু আপনাদের ঘরের একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা একবার অবশ্যই ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালের শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক বা পরিবারের সাথে।

সাথে কিছু সময় কাটাবার হোক, চা প্রতিটি মুহূর্তের অঙ্গ হয়ে যায়। আর আপনারা তো ভালো করেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক কি। কিন্তু আজ আমি যে চায়ের কথা বলছি সে শুধুমাত্র স্বাদই দেয়নি, বরং অনেক বোনেদের জীবনে আত্মনির্ভরতার সুগন্ধও মিশিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লখিওয়ালা গ্রামে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমনগ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারুচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক জিনিস মিশ্রিত আছে। নিজস্ব অপূর্ব স্বাদ ও গুণের জন্য এই চা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে বিশেষ পরিচিতি বানিয়ে নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা খুব প্রশংসিত হয়েছে। বিদেশ থেকে আগত অতিথিরাও এর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, সবচেয়ে প্রেরণামূলক হল এর শুরু হওয়াটা। এই সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র 1,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় সংস্থাগুলির কাছে পৌঁছে গেছে। এই প্রচেষ্টা আমাদের বলে যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একসাথে হয়, তখন এক ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পের মা কে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয় তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণও সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 3,50,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, এনসিসি ক্যাডেটস, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলোই এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মা কে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশে জনশক্তির অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্য এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুরও বাসা। গুজরাটের গিরের জঙ্গলে প্রায় 60 বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বাঁধছে। এটা গিরের বছরের পর বছর ধরে হয়ে চলা সংরক্ষণ এবং পুনর্স্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছায়। সেই বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়। এইভাবে একটি পাখি জঙ্গলকে বারবার সবুজ রাখতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোনো বিশেষ সুযোগকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। একটি গাছ মায়ের নামে লাগায়। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে। এই জন্য প্লাস্টিকের ঠিক মতো ব্যবস্থাপনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে
ওয়েস্ট টু ওয়েলথ

এর দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটা বেঞ্চ তৈরি হতে প্রায় 40 কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো ফ্রেন্ডলিও হয়। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সার্বজনীন স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টায় স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে, রিডিউস, রিইউজ ও রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের এক অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আমাদের মনে থাকবে গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমারই পুজো করা উচিত। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয়, তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এই বিষয়ে অনেকেই আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তাঁরা আমার অনুরোধ মেনে নিয়েছেন, তাঁরা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা লিখেছেন, মন কি বাতে আগেই এই আলোচনা হওয়ায় তাঁদের ঠিক সময় ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ রাখছি, এইবার গণেশ পূজোয় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টাও এক প্রকার প্রকৃতি পূজাই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তির সম্বন্ধে বলবো যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ববোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশন এর ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো লেসরামজি। ওর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন আর ইয়াং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন, যে দল উনি তারও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম মণিপুরের এক সুন্দর লেক এর নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাক লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়াং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনই এক শিখরের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমলে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই 7ই আগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়নশিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এই সব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের

কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়নশিল্পী বন্ধুদের সম্মান জানাব। আসুন আমরা ভোকাল ফর লোকাল এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পোচামপল্লী থেকে পাটনা আর কুথমপল্লী থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী আছেন যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্যকে নতুন উৎসাহ ও পরিচিতি দান করছেন। কেউ পোচামপল্লী ইক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়নশিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন, কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কসাউ কলাকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনদের আয়ও হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হল খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গত ১২ বছরে এর বিক্রি ৬ গুণ বেড়ে গেছে। বিক্রির এই অঙ্ক এখন ৮০০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফ্টের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এরকমই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চোঙ প্রেঙ্গ। এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে তিনটি তার আছে। এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা স্বরদের মিল পাওয়া যায়। কিছু কারণে এর জনপ্রিয়তা যুব প্রজন্মের মধ্যে কমে যাচ্ছিল। সেজন্য সুরজ কুমার দেববর্মা তাকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তাঁর চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চোঙ প্রেঙ্গের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রও বাজাচ্ছেন। ককবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি। এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না।

বন্ধুরা, আমার বিশ্বাস এই সুর শুনে আপনাদের খুব ভালো লেগেছে। আমার অনেক গর্ব দেব বর্মাজিকে নিয়ে। পারম্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তাঁর এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশেপাশের এরকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যকেও ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণার স্বরূপ, কিন্তু তাঁর মনের সবচেয়ে কাছে

0: শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহেই আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান। গুরু পূর্ণিমা এই সব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতার মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেই সব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারতমাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাঁদের ত্যাগ আর তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙা। এই তেরঙায় রয়েছে আমাদের সংবিধানের আদর্শ। বন্ধুরা, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর প্রতি রাস্তায় তেরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তেরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ ও প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা মাই গভ পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে। এখন আমাকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: এখন শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ স্পটলাইট অনুষ্ঠান। সম্পাদনা ও উপস্থাপনায় অভিজিৎ চক্রবর্তী এবং কাশফিন নাহার।
3: প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশমাতৃকাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা তাদের সবকিছু উৎসর্গ করেছেন। দেশ তাদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে।
4: আজ কার্গিল বিজয় দিবস হ্যাঁ, এ দিন হমে গর্ব সে ভর দেতা হ্যাঁ, এ দিন হমে আপনে বীর জওয়ানোকে অদ্ভুত সাহস কি ইয়াদ দিলাতা হ্যাঁ। কার্গিল কি উঁচি উঁচি চোটিয়াঁ, কঠিন মৌসম, দুশ্মন কি চুনৌতি, হর পরিস্থিতি হমারে সৈনিকোকে সামনে থি, লেকিন উনকা হৌসলা হর চুনৌতি সে বড়া থা। উনহোনে মা ভারতী কি রক্ষা কে লিয়ে আপনা সর্বস্ব অর্পিত কর দিয়া। আজ কার্গিল বিজয় দিবস পর মে সবি বীর শহীদো আর বীর সৈনিকো শ্রদ্ধাপূর্বক নমন করতা হুঁ।
5: ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে কার্গিলের সুরক্ষা অত্যন্ত জরুরি। যে কাজ আমাদের দেশের সেনারা দক্ষতার সঙ্গে করেছেন বলে মনে করেন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সব্যসাচী বাগচি।
6: ভারতবর্ষের আর্ম ফোর্সেসের যে একটা এ কথা, কান্ট্রি ফার্স্ট এন্ড কান্ট্রি লাস্ট, দেশই সবকিছু, এবং এই কারণে সেই জোশ নিয়ে আর ভারতীয় সেনাবাহিনী তার অফিসার্স, তার জেসিওস, তার জওয়ান এবং সাথে সাথে পরবর্তীকালে এয়ারফোর্সেরও কিছু সাপোর্ট ছিল, এই নিয়ে আমরা কার্গিল পুনরুদ্ধার করি। দিল্লি থেকে যেটা প্ল্যান করেছেন এখান থেকে আর দ্রাস অব্দি, কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেস, আর সেই দ্রাসটা হচ্ছে কার্গিলের অঙ্গ। কার্গিল না থাকলে আমাদের শ্রীনগর লে হাইওয়ে সেটা ডিস্টার্ব হবে, আর তার ডিফেন্সের শক্তি অনেকটাই নষ্ট হয়ে যাবে। তাই কার্গিল রক্ষা করে ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্বের গণ রক্ষা করা হয়েছে।
2: প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আগামীকাল 27শে জুলাই। তাঁর ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণা স্বরূপ। শিক্ষক

0: বিশেষ ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবশক্তির কাছে আদর্শ হয়ে আছেন।
1: কাল 27 জুলাই কো ভারত রত্ন ডক্টর এপিজে আব্দুল কালাম জি কি পুণ্যতিথি হ্যাঁ। ডক্টর কালাম কে ব্যক্তিত্ব মে কই প্রেরক রূপ থে, লেকিন উনকে হৃদয় কে সবসে করিব এক শিক্ষক কি ভূমিকা থি। বে বচ্চোঁ অর ইউয়াওঁ কো বড়ে সপনে দেখনে কে লিয়ে প্রেরিত করতে থে।
0: আগামী 7ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস, দেশের বয়নশিল্পীরা এই হস্তশিল্পে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে। ভোকাল ফর লোকালের আদর্শ এই হস্তশিল্পের মাধ্যমে আগামী দিনে আরও বিকশিত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
2: আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, স্থানীয়ভাবে ব্যবহৃত প্রযুক্তি উদ্ভাবনী চিন্তাকে বিশ্ববাজারে তুলে ধরতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ ক্রমশ কার্যকরী হয়ে উঠছে।
3: মাননীয় প্রধানমন্ত্রী যে ভোকাল ফর লোকাল প্রসঙ্গটা বলেছেন, এর থেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আর কিছু হতে পারে না স্টার্ট আপ এবং ইনোভেশনের জন্য। তার কারণ হচ্ছে যে আমাদের যে সায়েন্স আর টেকনোলজি, এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে সায়েন্স হচ্ছে ইউনিভার্সাল, সারা পৃথিবীতে যা সেটা, কিন্তু টেকনোলজি লোকালি ভীষণভাবে কনসেন্ট্রেটেড। কোনো একটা জায়গায় কুটির শিল্প থেকে শুরু করে কিছু হাতের কাজ এবং বিভিন্ন প্রযুক্তিও আছে, খুব উন্নত প্রযুক্তি যেটা খুব লোকালি ডেভেলপ করে। এই যে প্রান্তিক মানুষ যে এই ইনোভেশনের একটা পার্ট, সে এর থেকে যে স্টার্ট আপ ইনোভেশন ইকোসিস্টেমের মধ্যে কী করে ইন্টিগ্রেট হতে পারে, এবং তার জন্য টেকনোলজি বিজনেস মডেল এর সাথে এআইটাও খুব গুরুত্বপূর্ণ।
2: পশ্চিমবঙ্গের নতুন সরকার বর্তমানে কেন্দ্রের নীতিগুলিকে একে একে রূপায়ণের পথে অগ্রসর হচ্ছে, যা সামগ্রিকভাবে এরাজ্যের বিকাশের সহায়ক বলে মনে করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর অশোক লাহিড়ি।
4: ব্যবসা, আমি মনে করি ব্যবসা যারা করে তারা জনগণের মঙ্গল করে, কারণ কেউ রসগোল্লা বিক্রি করছে, ভালো রসগোল্লা যদি বিক্রি করে সবাই জনগণ খুশি, ভালো রসগোল্লা পাচ্ছি ভালো দামে। তো ব্যবসা, বিদেশি বিনিয়োগ হোক, দেশি বিনিয়োগ হোক, স্টার্ট আপ হোক, এইগুলো ডিপেন্ড করে বা নির্ভর করে বিজনেস ক্লাইমেট কিরকম, ইজ অফ ডুইং বিজনেস। তো আমার গভীর বিশ্বাস এবং আশা যে এই যে সরকার, নতুন সরকার এসছে, সেটা ইজ অফ ডুইং বিজনেসটাকে বাড়াবে।
2: প্রধানমন্ত্রী আজ মন কি বাতে যে নারী শক্তির বিকাশের উল্লেখ করেছেন, সে প্রসঙ্গে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েন বলেছেন, দেশের মধ্যে এরাজ্যের মহিলারা সব থেকে বেশি এমএসএমই সেক্টরে নিজেদের নাম নথিভুক্ত করেছেন, যা গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত।
5: আজকের মন কি বাত অনুষ্ঠানে আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল এবং দেশীয় শিল্পে ও নারী শক্তির বিকাশের যে বার্তা তুলে ধরা হয়েছে, তা পশ্চিমবঙ্গ সহ সমগ্র পূর্ব ভারতের মহিলা বিকাশের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আজ পশ্চিমবঙ্গ নারী উদ্যোগের দেশের অন্যতম অগ্ররাজ্য, দেশের মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সংখ্যক মহিলারা এনএসএমই উদ্যোগীতে রেজিস্টার অন্তর্ভুক্ত আছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে 12 লক্ষের বেশি মহিলা স্বনির্ভর গোষ্ঠী সেন্টার গ্রুপ রয়েছে, এখানে প্রায় 1.2 কোটি মহিলা যুক্ত। এই বিশাল নেটওয়ার্ক গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান এবং নারী ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত। এই সাফল্যের পিছনে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সহায়তা, পিএম মুদ্রা যোজনা, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, পিএমইজিপি, পিএম বিশ্বকর্মা, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, ওমেন এন্টারপ্রেনশিপ প্ল্যাটফর্ম, উত্তম রেজিস্ট্রেশন, সিজিকেএমএসএমই, পিএম পোর্টাল, ওএনডিসি এবং বিভিন্ন প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও বিপণন ডিজিটাল সহায়তা আছে। সরকারি তথ্য অনুযায়ী 2026 সালে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে 3.7 কোটির বেশি মহিলা নেতাদের মধ্যে প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়েছে, যা নারী উদ্যোগের দ্রুত অগ্রগতির এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমার দৃঢ় বিশ্বাস, যদি সরকারি সহায়তার প্রশিক্ষণ, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স এবং বাজার সংযোগ আরো শক্তিশালী করা যায়, তাহলে পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের লক্ষ লক্ষ মহিলা উদ্যোক্তা শুধু আত্মনির্ভরই হবেন না, বরং তারা কর্মসংস্থান সৃষ্টি করে বিকশিত ভারত 2047 গঠনের অন্যতম তালিকা শক্তি হয়ে উঠবে।
0: আকাশবাণীর মাসিক অনুষ্ঠান মন কি বাতের 136তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জল সংরক্ষণের উপর জোর দিয়েছেন। গত 4ঠা জুলাই থেকে দেশ জুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে।

0: कैच द रेन का संदेश बहुत सीधा है, जब बारिश गिरे पानी को वहीं सहेजिए। इसलिए 4 जुलाई से देश भर में एक विशेष अभियान भी चलाया जा रहा है। इसके तहत बारिश के पानी के संचयन, ग्राउंड वाटर रिचार्ज, पुराने जल स्रोतों के पुनर्जीवन और वृक्षारोपण को नई गति दी जा रही। मुझे बहुत खुशी है।
1: বৃষ্টির জল সংরক্ষণ এবং কৃষিতে তার প্রয়োগ নিয়ে রাজ্যের প্রান্তিক স্তরে উল্লেখযোগ্য কাজ করছে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার। সংগঠনের আধিকারিক তাপস মণ্ডল পুকুর খনন ও হাপা তৈরির মাধ্যমে কিভাবে জল সংরক্ষণ করেন তা আকাশবাণীকে জানান।
2: সুন্দরবন একটা জায়গা, এখানে বর্ষাতে প্রচুর জল থাকে, বন্যা হয়, কিন্তু বর্ষার পরে জল প্রায় থাকে না, চাষের জল তো থাকেই না, এবং যতটুকু জল থাকে সেটা নোনা জল। তো সেই জন্য সুন্দরবনে আমরা বৃষ্টির জল ধরে রাখার জন্য নানা রকম মডেল নিয়ে কাজ করি। একটা তো আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম বা সুসংহত চাষ নিয়ে কাজ করি, এখানে জলের ব্যবস্থা করার জন্য আমরা পুকুর খুঁড়ে দিই, বৃষ্টির জল যেটা হয় সেই জলটা জমা হয়, আর ওই মাটিটা আমরা যেহেতু চারিদিকে বার করে দিই তো ওখানে অনেকটা পরিমাণ জল ওখানে ধরে রাখতে পারে, ওই জল দিয়ে ওই জমিটা সারা বছর কিছু চাষ করতে পারে। এছাড়া ওখানে আমরা নানা রকম ট্রেঞ্চ বা নালা কাটি জমির চারিদিকে এই জলটা ধরে রাখার জন্য। তো এটা তো গেলে সুন্দরবন এরিয়ার জন্য। আর যেগুলো আছে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া খুব শুকনো এরিয়া, যেখানে বর্ষার পরে জল মাটিতে প্রায় থাকে না, মহারাষ্ট্র, সেখানে আমরা নানা রকম কাজ করি। একটা তো কমিউনিটি পন্ড আমরা তৈরি করি, এরকম 4-5 জনের জমিকে সেন্টার করে একটা বড় পুকুর খোঁড়া হয়, যে জলটা 4-5টা পরিবার ওখান থেকে চাষের জন্য তারা নিতে পারে। আরেকটা আমরা হাঁপা তৈরি করি, হাঁপা এমন একটা জিনিস যেখানে পুকুর মতো খোঁড়া হয়, যেখানে জল রিচার্জ হয়, মাটির তত থেকে জল এসে সেখানে জমা হয়, সেই জলটা দিয়ে তারা সারা বছর কিছু না কিছু চাষ করতে পারে। তো এইরকম নানা ধরনের আছে। তারপরে আমরা যেটা রেন ওয়াটার যেটা হয়, রুফটপ রেন ওয়াটার, সেটাকে ধরার জন্য আমরা অনেকগুলো মডেল নিয়ে কাজ করি। ছাদের জলটা বা বাড়ির চালার জলটা একটা ট্যাঙ্ক তৈরি করা হয়, সেই ট্যাঙ্কে জমা হয়, সেই ট্যাঙ্কের জলটা দিয়ে আবার নিউট্রিশন গার্ডেন বানায়, সেখানে তারা সেই জলটা দিতে পারে। আবার এই টপ রেন ওয়াটারটা কি করে মাটির তলায় আবার সোকপিট করে কন্ডাক্ট করে রাখা যায়, বর্ষার পরে সেখান থেকেও জলটা মাটি ভিজে ভিজে থাকে, সেই কনজারভেশন করা হয়, সেই জলটা দিয়েও চাষ করা হচ্ছে আমাদের। তো সেই দিক কোথাও রেন ওয়াটার হারভেস্ট করা হচ্ছে, কোথাও রেন ওয়াটার কনজার্ভ করে রাখা হচ্ছে, যেটা বর্ষার পরেও যখন শীত এবং গরমের সময় সেটা দিয়ে চাষ আমরা সহজে করাতে পারি।
3: আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
0: 15 আগস্ট হর ভারতীয় কে লিয়ে গর্ব কা দিন হ্যায়, উন অসংখ্য বীরোঁ কো ইয়াদ করনে কা দিন হ্যায়, জিনহোনে ভারত মাতা কি স্বতন্ত্রতা কে লিয়ে আপনা সব কুছ সমর্পিত কর দিয়া। উনকে ত্যাগ অর তপস্যা কি ওজহ সে আজ হামারে হাত মে তিরঙ্গা হ্যায়, ইস তিরঙ্গা মে হামারে সংবিধান কে আদর্শ হ্যায়। সাথিও, পিছলে কুছ বর্ষোঁ মে হর ঘর তিরঙ্গা অভিযান নে পুরে দেশ কো এক অদ্ভুত ভাবনা সে জোড়া হ্যায়। হর ঘর হর গলি মে তিরঙ্গে কা উৎসব দিখাই দেতা হ্যায়। इस वर्ष भी हमें हर घर तिरंगा अभियान को पूरे उत्साह के साथ आगे बढ़ाना है।
3: এতক্ষণ শুনলেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান নিয়ে বিশেষ স্পটলাইট। সম্পাদনা ও উপস্থাপনায় অভিজিৎ চক্রবর্তী এবং কাশফিন নাহার।
4: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষার সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তিবিদ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। প্রশ্ন ফাঁস রোধে আগামীকাল লোকসভায় একটি কড়া আইন আনতে চলেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কার্গিলের শহীদদের স্মরণ করে আজ বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা হয় তবে তা কেবল পাক অধিকৃত কাশ্মীর নিয়েই হবে।

0: হবে। হরমুজ প্রণালীতে আজ সামুদ্রিক মাইন বিস্ফোরণে একটি তেলের ট্যাঙ্কার ধ্বংস হয়ে যাওয়ায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ফের জটিলতার সৃষ্টি হয়েছে। হারারেতে তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 35 রানে হারিয়ে সিরিজ জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা সংস্কারের লক্ষ্যে বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নীলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান যে এই টাস্কফোর্সটি পরীক্ষা সংস্কারের বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দেবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আসন্ন পরীক্ষাগুলির বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন যে দেশের পরীক্ষা ব্যবস্থাকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হতে হবে এবং এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
1: हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: এই টাস্কফোর্সে থাকবেন আইবির প্রাক্তন অধিকর্তা তপন ডেকা, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমানাথ এবং আইআইটি চেন্নাইয়ের অধিকর্তা ভি কামাকোটি। এছাড়া প্রাক্তন শিক্ষা সচিব অনিতা কারওয়াল ও লজিস্টিক্স বিশেষজ্ঞ অমৃতলাল মিনাও এই টাস্কফোর্সের সদস্য হিসেবে থাকবেন। দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা প্রস্তাব রাখা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, প্রহ্লাদ যোশী ইতোমধ্যে ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি এখন থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগের সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মন্ত্রকের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এই দায়িত্ব অর্পণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি শৌর্য যাত্রার কথা উল্লেখ করেন।
1: आज का भारत अपने वीरों को सिर्फ याद ही नहीं करता बल्कि नई पीढ़ी तक उनकी गाथा भी पहुंचाता है। इसी भावना से इस वर्ष एक विशेष शौर्य विजय यात्रा निकाली गई। 14 जुलाई को दिल्ली के नेशनल वॉर मेमोरियल से शुरू हुई यह मोटरसाइकिल यात्रा द्रास के करगिल वॉर मेमोरियल तक पहुंचेगी। इसका संदेश वन राइड वन नेशन वन सैल्यूट, यह यात्रा हमें याद दिलाती है कि राष्ट्र के लिए दिया गया बलिदान कभी भुलाया नहीं जा सकता।
0: প্রধানমন্ত্রী বৃষ্টির জল সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, বৃষ্টির জল সঞ্চয়ে দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণে এক নতুন মাত্রা সংযোজিত করেছে। বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্সের অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আগামীকাল 27 জুলাই। তার ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণাস্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবাশক্তির কাছে আদর্শ হয়ে আছেন।
1: 27 जुलाई को भारत रत्न डॉक्टर एपीजे अब्दुल कलाम जी की पुण्यतिथि है। डॉक्टर कलाम के व्यक्तित्व में कई प्रेरक रूप थे, लेकिन उनके हृदय के सबसे करीब एक शिक्षक की भूमिका थी। वे बच्चों और युवाओं को बड़े सपने देखने के लिए प्रेरित करते थे। संयोग से इसी हफ्ते हम गुरु पूर्णिमा का पावन पर्व मनाएंगे। हमारे माता पिता हमारे पहले गुरु होते हैं। स्कूल के शिक्षक हमें अक्षर ज्ञान देते हैं। गुरु पूर्णिमा ऐसे सभी गुरुओं के प्रति कृतज्ञता जताने का अवसर है।
0: আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে

প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। মাইগভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। 1999 সালের কারগিল যুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় সৈন্যদের বীরত্বকে সম্মান জানাতে আজ দেশজুড়ে কারগিল বিজয় দিবস পালিত হচ্ছে। এই দিনটি সেই সংঘর্ষে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তির 27তম বার্ষিকী। এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী জম্মু ও কাশ্মীরের

0: এবং লোকসভার স্পিকার ওম বিড়লা মাতৃভূমি রক্ষায় জীবন উৎসর্গকারী সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ বলেছেন, পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা আদৌ হয় তবে তা কেবল পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়েই হবে। শ্রী সিং দ্রাসে আয়োজিত 27তম কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বলেন, এই অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং পাকিস্তানের দ্বারা অবৈধভাবে দখল করা হয়েছে। তিনি আরও বলেন, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো অপপ্রয়াস দৃঢ়তার সঙ্গে দমন করা হবে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে অপারেশন সিন্দুরের সময় ঠিক এই কাজই করেছিল। প্রতিরক্ষামন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের সাফল্যই প্রমাণ করে পাকিস্তানের যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের বিরুদ্ধে এমন কঠোর জবাব দেওয়ার সক্ষমতা ভারতের রয়েছে যা তাদের কল্পনারও অতীত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালীতে আজ একটি সমুদ্র মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। অভিযোগ, জাহাজটি ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত নৌপথ থেকে সরে গিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে সৃষ্ট আঞ্চলিক অস্থির পরিস্থিতির মধ্যেই বিশ্বের অন্যতম ব্যস্ত এই জ্বালানি পরিবহন পথে বিস্ফোরণের ঘটনাটি ঘটল। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। ইউনেস্কো আজ ফ্রান্সের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডি ডে অবতরণ সৈকত, গ্রিসের মাউন্ট অলিম্পাস, জাপানের প্রাচীন রাজধানী আসুকা ও ফুজিওয়ারা এবং দক্ষিণ সুদানের বোমাবাদিংগিলো পরিযায়ী প্রাণীদের বিচরণের ক্ষেত্রকে বিশ্ব ঐতিহ্য তালিকায় যুক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কো কমিটির বৈঠকে এই স্বীকৃতিগুলি অনুমোদিত হয়। সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের সুরক্ষায় জিপিএস, আধুনিক ওয়্যারলেস ও স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়ার আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের রামনগরে আজ শঙ্করপুর থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাণ হারানো ও নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের হাতে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।
1: আমরা আরো আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আবহাওয়ার পূর্বাভাস পূর্বাহ্নে জানাতে পারি। আমাদের মাছ সমুদ্রে চলে যাওয়া মৎস্যযান এবং মৎস্যজীবীদেরকে স্থলভাগে সঠিক সময় ফিরিয়ে আনতে পারি। আধুনিক ইলেকট্রনিক্স ব্যবস্থা, তার মধ্য দিয়ে ওয়্যারলেস এবং অন্যান্য ভাবে যাতে কানেকশন থাকে তার ব্যবস্থা করা, মৎস্যজীবীদেরকে সুরক্ষা প্রদান, নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে যতটা সম্ভব সরকারের পক্ষ থেকে আধুনিক ব্যবস্থার মধ্য দিয়ে আগামী দিনে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা করব।
0: রাজ্যে সরকারি দপ্তরগুলিতে মোবাইল ভিত্তিক জিও ফেন্সড বায়োমেট্রিক ব্যবস্থা চালু হচ্ছে। এই ব্যবস্থায় কর্মীরা অফিস চত্বরে থাকলে মোবাইলের মাধ্যমে বায়োমেট্রিক উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন। নিরাপত্তা বেষ্টনী পার করে অফিসে ঢুকে বায়োমেট্রিক মেশিন পর্যন্ত পৌঁছতে অনেকটা সময় লেগে যায়, সেই সমস্যা নিরসনে এই উদ্যোগ। হারারেতে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 35 রানে পরাজিত করে ভারত 3-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। জয়ের জন্য 193 রানের লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 157 রান সংগ্রহ করতে সক্ষম হয়। ভারতের হয়ে মায়াঙ্ক যাদব 3টি এবং যশ ঠাকুর 2টি উইকেট নেন। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 192 রান সংগ্রহ করে। গ্লাসগো
2: নমস্কার, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं मोहम्मद जुबैर। मुख्य समाचार। रक्षा मंत्री राजनाथ सिंह ने कहा, पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर की वापसी के अलावा पाकिस्तान के साथ कोई बातचीत नहीं होगी। रूस और यूक्रेन के बीच कई क्षेत्रों में रात भर हमलों की खबर। तूफान नोल ने दक्षिणी चीन में तबाही मचाई, अचानक आई बाढ़ से 10 लोगों की मौत। फ्रांस में जंगल की आग के कारण नए सिरे से लोगों को सुरक्षित स्थानों पर पहुंचाया गया, लगभग 2,20,000 निवासी विस्थापित हुए। राष्ट्रमंडल खेलों में भारत की मीराबाई चानू ने महिलाओं के 48 किलोग्राम भारोत्तोलन में स्वर्ण पदक जीता और ऋषिकांत सिंह चानम्बम ने पुरुषों के 60 किलोग्राम भारोत्तोलन में रजत पदक हासिल किया। और क्रिकेट में भारत ने हरारे में खेले गए तीसरे T20 मैच में जिम्बाब्वे को 35 रन से हराकर श्रृंखला 3-0 से अपने नाम की। और अब समाचार विस्तार से। राष्ट्र आज करगिल विजय दिवस मना रहा है।

হিন্দি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি হম কিসি সে কম নেহি ছায়াছবি থেকে। গানটি লিখেছেন মজরু সুলতানপুরি, সুর দিয়েছেন আর ডি বর্মন। গানটি মোহাম্মদ রফি, আশা ভোঁসলে এবং সহশিল্পীদের কণ্ঠে।

এবারের গানটি হাকিকত ছায়াছবি থেকে, মোহাম্মদ রফি, ভূপিন্দর, তালাত মাহমুদ, মান্না দে এবং সহশিল্পীদের কণ্ঠে। গানটি লিখেছেন কাইফি আজমি, সুর দিয়েছেন মদন মোহন, ছবির নাম হাকিকত।

ছায়াছবির গান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এবারের গানটি কার্স ছায়াছবি থেকে। গানটি লিখেছেন আনন্দ বক্সি, সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল, মোহাম্মদ রফি এবং সহশিল্পীদের কণ্ঠে।

এবারের গানটি লিখেছেন মজরু সুলতানপুরি, সুর দিয়েছেন রাহুল দেব বর্মন, ছবির নাম তিসরি মঞ্জিল, গানটি মোহাম্মদ রফি এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি ধরমবীর ছায়াছবি থেকে। গানটি লিখেছেন আনন্দ বক্সি, সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল, শিল্পী মোহাম্মদ রফি।

0: चंदन है तेरे ख्याल चंदन हम तेरे तेरे तेरे चाहने वाले हैं।
1: हिंदी छायाछबির গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন 27 জুলাই সোমবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন ফল চাষ ও ফল লাভ, বলবেন ডক্টর কল্যাণ চক্রবর্তী। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা বাড়িতে শরীর চর্চার অভ্যেস, বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 6:45 প্রাত্যহিকী। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র। 8:00 বিজ্ঞানের খবর সংকলন বিপ্লব দাস। 8:05 নজরুলগীতি শিল্পী শ্রীনন্তী দাশগুপ্ত। 8:20 শুনবেন কথিকা বিদ্যাসাগর ও স্ত্রী শিক্ষা, বলবেন সোহিনী ঘোষ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অভিষেক মল্লিক। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা। 11:00 যুববাণীর অনুষ্ঠান। 12:00 রজনীকান্তের গান শাওনী মল্লিকের কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী অভিজিৎ দাস। 12:33 উনজমি।

এর দুনো ফসল, একটায় নির্বাচিত লোকগীতি, একটা বেজে 45 মিনিটে মহিলা মহল, দুটো বেজে 30 মিনিটে ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, 5টা বেজে 30 মিনিটে বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে প্রশ্নোত্তরে পড়াশোনা, পাঠদানে কুলপি কালিকা বিদ্যাপীঠের শিক্ষক তন্ময় দলোবার সঙ্গে 3 জন বিদ্যার্থী, 6টা বেজে 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, 6টা বেজে 15 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, 6টা বেজে 38 মিনিটে কৃষি কথার আসর, 7টা বেজে 30 মিনিটে সমীক্ষা, 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী অভিষেক মল্লিক, 9টা বেজে 30 মিনিটে অনুরোধের আসর, 10টায় বাংলা ছায়াছবির গান, 10টা বেজে 30 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র, 10টা বেজে 45 মিনিটে নজরুল গীতি শিল্পী শ্রীনন্তী দাশগুপ্ত, 11টায় পুরাতনী গান শিল্পী শাওনী মল্লিক, 11টা বেজে 10 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টা বেজে 15 মিনিটে সুবদ্ধ সঙ্গীত শুনবেন সেতার শিল্পী স্বপন কুমার ঘোষ, 6টা বেজে 25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র, 6টা বেজে 35 মিনিটে রামচরিতমানস, এদিন 184তম পর্ব, 6টা বেজে 45 মিনিটে ভজন শ্রীনন্তী দাশগুপ্তর কণ্ঠে, 7টা বেজে 10 মিনিটে যুবগানীর অনুষ্ঠান সুপ্রভাত, 8টা বেজে 30 মিনিটে রাগ প্রধান গান শিল্পী টুকটুক ভট্টাচার্য, 8টা বেজে 45 মিনিটে রজনীকান্তের গান শাওনী মল্লিকের কণ্ঠে, 9টায় লোকগীতি শিল্পী অভিজিৎ দাস, 9টা বেজে 10 মিনিটে রাজধারা, 10টা বেজে 15 মিনিটে আঞ্জুমান, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 12টায় সুরভি, 12টা বেজে 20 মিনিটে এবং 1টা বেজে 10 মিনিটে পরপর দুটি পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা বেজে 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মিত্র, 5টা বেজে 20 মিনিটে উর্বশী, 6টা বেজে 10 মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা, 6টা বেজে 30 মিনিটে গুলগুলশন, 7টা বেজে 10 মিনিটে শিল্প সংলাপ, 7টা বেজে 30 মিনিটে দর্পণ, 8টায় হিন্দি ছায়াছবির গান, 8টা বেজে 15 মিনিটে সংসদ পর্যালোচনা, 8টা বেজে 30 মিনিটে নানা রঙের গান, 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট, 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন 27 জুলাই সোমবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে।

এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, কলকাতা ও তার আশপাশের এলাকায় গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 67%। বৃষ্টি ছিটে ফোঁটা। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, অংশত মেঘলা আকাশ, সঙ্গে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।

দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো

যেতে নিষেধ করা হচ্ছে। ঘোষণাটি আরেকবার, আগামী 28 জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টসে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:08 হয়ে 32 সেকেন্ড।